0: শুভ সন্ধ্যা। আজ সোমবার, এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্য। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি, তানভীর হোসেন। আজকের অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে মিথেন যুদ্ধের নতুন হাতিয়ার। আমরা জানি জলবায়ু পরিবর্তন আজকের বিশ্বের সবচেয়ে বড় সংকটগুলো একটি। বৈশ্বিক উষ্ণায়নের পেছনে দায়ী গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে মিথেনের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ মিথেনের উষ্ণতা ধরে থাকার ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের চেয়ে অন্তত 80 গুণ বেশি। বিশেষ করে গবাদি পশুর হজম প্রক্রিয়া থেকে বিপুল পরিমাণে মিথেন নির্গত হয়, যেটা গবাদি পশুপালনকে জলবায়ু সংকটের অন্যতম বড় উৎসে পরিণত করেছে। এই খাতে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানীরা বহুদিন ধরেই চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আশানুরূপ কোনো ফলাফল তেমন পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে এক যুগান্তকারী আবিষ্কারের খবর এসেছে অস্ট্রেলিয়া থেকে। গবেষণা প্রতিষ্ঠান লোম বায়োর বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী এবং তার গবেষক দল আবিষ্কার করেছেন এক বিশেষ প্রাকৃতিক ছত্রাক, যেটা গবাদি পশুর হজম প্রক্রিয়ায় মিথেন উৎপাদন প্রায় 90% পর্যন্ত কমিয়ে দিতে পারে। এই বিষয়ে গত মার্চ মাসে বায়োটেকনোলজি রিপোর্ট জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এই গবেষণাপত্রটি প্রকাশিত হবার পর বিজ্ঞানী মহলে ব্যাপক সাড়া মিলেছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই ছত্রাক কোন জেনেটিক মডিফিকেশন ছাড়াই প্রাকৃতিকভাবে কাজ করে এবং এটা প্রাণীর স্বাভাবিক স্বাস্থ্য বা হজমের উপর কোন নেতিবাচক প্রভাব ফেলে না। এই অভিনব আবিষ্কারের উপর ভিত্তি করে একটা নতুন উদ্যোগ, যেটার নাম রোম এগ্রিকালচার, সেটা প্রতিষ্ঠা করা হয়েছে। এই প্রতিষ্ঠানের লক্ষ্য হল এই প্রযুক্তিকে সহজ, টেকসই করে কৃষকদের জন্য বাস্তবসম্মত সমাধান হিসেবে তৈরি করা। পরীক্ষামূলক পর্যায়ে এই প্রযুক্তির ফলাফল অভূতপূর্ব। বাস্তব খামার ব্যবস্থাপনাতেও এর কার্যকারিতা প্রমাণিত হলে গবাদি পশুপালনের ক্ষেত্রে পরিবেশগত প্রভাব ব্যাপকভাবে হ্রাস করা সম্ভব হবে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় যেখানে কঠিন সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে আমরা, সেখানে এই ধরনের গবেষণা সত্যি নতুন আশার আলো দেখায়। এটি আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তি আর বিজ্ঞানের সহায়তায় মানুষের চেষ্টাই পারে পৃথিবীকে রক্ষা করতে। পরিবেশ সংরক্ষণ আর খাদ্য উৎপাদনের মধ্যে ভারসাম্য আনার জন্য এ ধরনের টেকসই সমাধান ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা এ ব্যাপারে আলাপ করব ডক্টর আবেদ চৌধুরীর সাথে। তিনি আজ আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন। আবেদ ভাই, সালাম আলাইকুম। আপনার সাথে আজকে অনেকদিন পরে দেখা হলো, আপনি কেমন আছেন?
1: সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমিও ভালো আছি। তো আবেদ ভাই, আজকে অনেকদিন পর আমি আপনার সাথে আলাপ করতে বসলাম বাংলা রেডিওর পক্ষ থেকে। আপনার তো খেয়াল আছে বিগত বছরগুলোতে আমি আপনার সাথে বাংলা রেডিওর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আমাদের সেসব আলোচনার একটা সিংহভাগ জুড়ে থাকত যে গ্লোবাল যে ওয়ার্মিং হচ্ছে বা জলবায়ু পরিবর্তন, এগুলি নিয়ে। তো এগুলি নিয়ে আমরা আলাপ করার সময় সবসময় আমরা আলাপ করতাম যে কিভাবে কার্বন ডাইঅক্সাইড আমাদের বায়ুমন্ডলে বেড়ে যাচ্ছে এবং এগুলো কমানোর কিভাবে কি উপায় আছে। তো আমাদের মেইন ফোকাস ছিল কার্বন ডাইঅক্সাইড নিয়ে, কিন্তু আমরা এটাও জানি যে কার্বন ডাইঅক্সাইডের বাইরে আরো কিছু গ্রিন হাউস গ্যাস আছে, তার মধ্যে একটা হলো মিথেন। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই পোটেন্সিয়াল গ্রিন হাউস গ্যাস। তো মিথেন গ্যাস নিয়ে আমি শুনেছি আপনি একটু কাজ করেছেন, তো এই ব্যাপারে আপনার সাথে আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি যে মিথেন গ্যাসটাকে আপনি কিভাবে দেখেন, এটার পোটেন্সিয়াল কি একটা গ্রিন হাউস গ্যাস হিসেবে, এবং এটাকে কন্ট্রোল বা মিটিগেট করার জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি?
1: অবশ্যই অবশ্যই। তো মিথেনটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয়ে থাকে যে এফিকেসির দিক দিয়ে বা ড্যামেজ ড্যামেজ পসিবিলিটির দিক থেকে সব থেকে ইম্পর্টেন্ট গ্যাস, বিকজ যদিও এটা কার্বন, আমরা সবসময় কার্বন কার্বন মিটিগেশন বা কার্বন কতটা মানুষ সবাই ব্যবহার করে, কার্বন যখন আমরা বলি তখন অ্যাকচুয়ালি হোয়াট উই মিন ইজ কার্বন ডাইঅক্সাইড, যেটা সব থেকে ভলিউমিনাস গ্রিন হাউস গ্যাস হল কার্বন ডাইঅক্সাইড। এবং আপনারা জানেন যে অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড কত বাড়া উচিত কত বাড়া উচিত না এইভাবে পুরো ন্যারেটিভটা লিখিত হয়ে থাকে। এবং কার্বন ডাইঅক্সাইড বৃক্ষ শোষণ করে সুগারে পরিণত করে, অতএব গাছ লাগাও যাতে CO2 কমিয়ে দেওয়া যায়। এইভাবে পুরো বৈশ্বিক উষ্ণায়ন বা ক্লাইমেট চেঞ্জের যে ডিসকাশনটা, এটা কার্বন ডাইঅক্সাইডকে দিয়ে। কিন্তু কার্বন ডাইঅক্সাইড এর থেকেও খুব পাওয়ারফুল আরো দুটো গ্রিন হাউস গ্যাস রয়েছে, এটার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে মিথেন, যেটার এফিকেসি বা হিট ট্র্যাপিং ক্যাপাসিটি বলা হয় তাকে কার্বন ডাইঅক্সাইড থেকে 180 টাইমস মোর। আর আরেকটা নাইট্রোস অক্সাইড, ওইটাও খুবই ডেঞ্জারাস গ্রিন হাউস গ্যাস। তো মিথেন নিয়ে আমার আগ্রহ দীর্ঘদিনের, আমি যেহেতু অর্গানিক কেমিস্ট্রি ছাত্র ছিলাম, মিথেন ইজ এ ভেরি ইন্টারেস্টিং মলিকুল যেটার কার্বন চারটা বন্ড করতে পারে, এবং চারটা বন্ডই যখন হাইড্রোজেনের সাথে করে CH4 হয় তখন সেটা হচ্ছে মিথেন গ্যাস। এবং সেই এইচ বদলে দিয়ে যখন আমরা কোন ক্লোরিন ব্রোমিন এগুলো নিয়ে আসি তখন এগুলোকে বলে অর্গানো হ্যালাইড, যেটার একটা ক্লোরোফর্ম আপনারা জানেন যে মানুষকে অজ্ঞান করার জন্য ক্লোরিন ব্রোমিন আয়োডিন ফ্লোরিন এই চারটার সাথে রিপ্লেসমেন্ট হয় মিথেন, মিথেনের হাইড্রোজেন। তো এগুলো আমি ছোটবেলা পড়েছি যখন সায়েন্স স্ট্রিমে গিয়েছি, অর্গানিক কেমিস্ট্রি পড়েছি। আর পরবর্তীকালে যখন ক্লাইমেট চেঞ্জের কনটেক্সটে মিথেনকে বিরাট ভাবে দেখানো হয়েছে, বা আমাদের ন্যাচারাল গ্যাস LNG LPG এসব মিথেন, তো সব মিলিয়ে মিথেন নির্ভর একটা বা মিথেনকে কেন্দ্র করে একটা সচেতনতা একটা ইন্টারেস্ট সবসময় ছিল। এবং এই কারণে যখন সুযোগ পেয়েছি মিথেন মিটিগেশনে কিছু কাজ করার সুযোগ এসেছে, তখন আমি এক ধরনের উৎসাহের সাথে সেটা শুরু করেছি।
0: তো আবেদ ভাই, আমরা তো মিথেনের পটেন্সিয়াল সম্বন্ধে জানলাম এবং মিথেন কেন ইম্পর্টেন্ট গ্রিন হাউস গ্যাস হিসেবে সেটাও কিছুটা জানলাম, কিন্তু আপনার যে কাজ, যে কাজটা আপনি অস্ট্রেলিয়ায় বসে করছেন লোম বায়োর সাথে, যে কার্বন সিকুয়েস্ট্রেশন, কার্বনকে ট্র্যাপ করা, এর সাথে এই কাজের সাথে যে আপনি যে মিথেন নিয়ে যে কাজ করছেন বা আপনি যে মিথেন মিটিগেট করার জন্য যে একটা নতুন উদ্ভাবন করেছেন বলে আমি শুনেছি,
1: অবশ্যই এটা খুব ইন্টারেস্টিং স্টোরি। 2019 সালে 16 ডিসেম্বর আমি লোমকে জয়েন করি, তখন এটাকে সয়েল কার্বন বলা হতো, এবং সেটা হলে নিউ সাউথ ওয়েলস এর ফার্মারদের একটা স্টার্ট আপ করা শুরু করেছিল। এবং ওয়ান অফ দোজ ফার্মার স্টিগান নক, তার সাথে অ্যাক্সিডেন্টালি আমার একটা ফোন কনভারসেশন হলো, এবং তারপর সে ওই টেলিফোনের ভিত্তিতে কুইকলি আমাকে একটা জব দিল অ্যাজ চিফ scientific officer or chief head of innovation in Loam, what was going to be the Loam bio. এবং আমরা আমাদের আইডিয়াটা ছিল এরকম যে কার্বন ডাইঅক্সাইডকে আমরা মাটিতে ফিরিয়ে এনে আমরা মাটিতে এটাকে স্টেবিলাইজ করবো উইথ দ্য হেল্প অফ ফাঙ্গি, ছত্রাকের বিভিন্ন জেনেটিক্স ব্যবহার করে, যাতে নর্মালি CO2টা মাটিতে আসে কিন্তু আবার উপরে চলে যায়, এটাকে পারমানেন্ট হয় না, স্টেবল হয় না, রিকালসিস্টেন্ট হয় না, যে কারণে গাছ লাগানোর ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আসলে অতটা কমে না। তো আমরা অন্য একটা ভাবে চিন্তা করলাম, বা নিউ সাউথ ওয়েলসের আমার সহকারী যারা কোম্পানি শুরু করলো তারা চিন্তা করলো, সেটা হচ্ছে ক্রপিং সিস্টেম ইউজ করে হুইট রাইস মেজ এগুলোকে ব্যবহার করে আমরা কার্বন ডাইঅক্সাইডটাকে মাটিতে নিয়ে আসবো এবং পারমানেন্ট রাখবো থ্রু দ্য ইন্টারভেনশন অফ সয়েল ফাঙ্গি, সয়েল কার্বন সিকুয়েস্ট্রেশন নামে সেই কোম্পানি। তো এটা চিফ হেড অফ সায়েন্টিফিক ইনোভেশন হিসেবে আমাকে হায়ার করা হলো, এবং 2019 ডিসেম্বর থেকে শুরু করে পরবর্তীকালে আপনার মনে আছে যখন কোভিড শুরু হয়ে গেল 2020-তে, এই কোভিড এর সময়ই আমরা আমেরিকান অনেক আমার সহকর্মী তাদেরকে আমরা রিমোটলি ইয়ে করলাম, এমপ্লয় করলাম ক্যালিফোর্নিয়াতে, এবং তাদের সাহায্য নিয়ে এবং ডিএনএ সিকোয়েন্সিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এগুলো ডিপ্লয় করে আমরা খুব পাওয়ারফুল একটা সাইন্টিফিক প্ল্যাটফর্ম লোম এর জন্য তৈরি করতে পারলাম সয়েল কার্বন সেকুয়েস্ট্রেশন। এবং কোম্পানিটা ফান্ডরেজিং এ খুব সাকসেসফুল হলো, পৃথিবীর বিখ্যাত সব ইনভেস্টর, গুগল এর ওনার সঞ্জয় ব্রিন, তার ওয়াইফ বা মার্ক বেনিয়ফ যিনি টাইম ম্যাগাজিনের ওনার, এরা সবাই ইনভেস্ট করলো লোম এ, এবং লোম একটা খুব পাওয়ারফুল কোম্পানি হয়ে গেল খুব তাড়াতাড়ি। কিন্তু ইন এডিশন আমি নোটিস করলাম যে লোমের যে কালেকশন ছিল ছত্রাকে অস্ট্রেলিয়া থেকে কালেক্ট করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, ওইটার মধ্যে আমি একটা সম্ভাবনা দেখতে পেলাম মিথেন মিটিগেশনের, বিকজ অফ মাই আর্লিয়ার স্টাডিজ যে মিথেন সংক্রান্ত আমার একটা চিন্তা সবসময় ছিল, এবং পৃথিবীব্যাপী তখন একটা সি উইড অ্যাসপারাগক্সিস টক্সিকোলিস, একটা ব্রাউন সি উইড, রেড সি উইড, এগুলাকে এগুলোতে একটা এনজাইম থাকে ভেনেডিয়াম হ্যালো পারক্সিডেজ, অনেক গালভরা বিজ্ঞানের কথা, এটা একটা হ্যালো পারক্সিডেজ একটা এনজাইম, এবং এটাকে একটা মেটাল দরকার হয় ভেনেডিয়াম, যেটা সাইন হচ্ছে ডি, এবং ভেনেডিয়ামের সাহায্য নিয়ে হ্যালো পারক্সিডেজ ওই মিথেন যে ব্যাকটেরিয়া গুলো প্রডিউস করে এগুলাকে মেরেছে, এবং এটা সিউইড অ্যাসপারাগক্সিস এ থাকে, এবং পৃথিবীব্যাপী একটা মুভমেন্ট সেই সময় ছিল 2018-19-20 এরকম সময়ে যে অনেক সিউইড এর কালটিভেশন করতে হবে এবং গরুকে এটা খাওয়ালে এটা মিথেন নির্গত হয় না। এখানে আমি বলার দরকার যে ক্যাটলের যে রোমিনেন্ট, ক্যাটলের যে একটা দ্বিতীয় পাকস্থলী রয়েছে যেখানে চাবল কাটে, সেটা হচ্ছে মিথেন প্রোডাকশনের একটা একটা স্থান, একটা বিশাল জায়গা, এবং আপনারা সবাই জানেন গোবর থেকে মিথেন বানানো হয় যেটাকে আমরা বায়োগ্যাস বলি। তো এই গরুর পেটে পাকস্থলীতে এবং দ্বিতীয় পাকস্থলীতে প্রচুর মিথানোজেন তাদেরকে বলে, ব্যাকটেরিয়া গুলো মিথেন প্রডিউস করে এবং সেই মিথেন গরু থেকে নির্গত হয়, এবং স্যাটেলাইট থেকে যখন একটা হাজার হাজার গরু একটা জায়গায় থাকে ক্যাটল ফার্ম, বা আমাদের দেশে টঙ্গির পাশে কোরবানির ঈদের সময় যেমন কয়েক হাজার গরুকে রাখা হয় বিক্রি করার আগে, তখন ওইটা স্যাটেলাইট ট্রপোমি ৫ সেন্টিনেল ৫ থেকে ওই নির্গত মিথেন দেখা যায়, এত বেশি মেথেন নির্গত। কাজে ক্যাটল ইজ এ ভেরি মেজর সোর্স অফ মেথেন, এবং এটাকে যদি আমরা মনিটাইজ করি, এই মেথেনটাকে মাটিতে ফিরিয়ে আনা, এটার একটা প্রাইসিং আছে যেটাকে কার্বন ক্রেডিটের প্রাইসিং করে, সেই প্রাইসিং এ যদি আমরা দেখি তাহলে বাংলাদেশ থেকে প্রতি বছর $3 billion ওয়ার্থ অফ মেথেন শুধুমাত্র বাংলাদেশের ক্যাটল থেকে নির্গত হচ্ছে, মানে বাংলাদেশের ক্যাটল থেকে যে মেথেন নির্গত হয় এটাকে যদি আমরা ক্যান্সেল করতে পারি এবং কোন একটা অডিটিং ফার্মে গিয়ে বলে দেখো আমরা মিথেনকে গায়েব করে দিচ্ছি, তখন তারা আমাদেরকে $3 billion কার্বন অফসেট এর টাকা দিয়েছে, কাজেই দিস ইজ ভেরি বিগ মানি, দিস ইজ অনলি ফর বাংলাদেশ। তার মানে আপনি এক্সট্রাপোলেট করেন, ইন্ডিয়া আমাদের থেকে 10-15 গুণ বেশি করছে, তার মানে ইন্ডিয়া $30 billion ওয়ার্থ অফ মিথেন নির্গত করছে, এবং ব্রাজিলে আপনি যখন যাবেন, আর্জেন্টিনায় যাবেন, যেখানে অনেক ক্যাটল আছে, সো ইট অল অ্যাডস আপ টু hundreds of billions of dollars, যেটা আমরা মনিটাইজ করতে পারি শুধু কার্বন ক্রেডিট মানি বা নেট জিরো মানি।

0: আমরা অতি দ্রুত এক ধরনের মডার্ন এআই এমএল ড্রিভেন বায়োইনফরমেটিক্স করতে পারেন বা কম্পিউটেশনাল বায়োলজি। এটা আমি আমার প্রিভিয়াস কানেকশনের কারণে আমেরিকাতে যেহেতু আমার সহযোগীরা ছিল এদের কারণে আমি চট করে এটা করতে পেরেছিলাম এবং কোভিড এর টাইমে এই টাইপের কাজ করা খুব সহজ ছিল কারণ সবকিছু রিমোট সবকিছু ইমেলের মাধ্যমে এবং আমাদের পুরা কোম্পানিটাই তখন এক ধরনের রিমোট ওয়ার্কিং এর একটা পাওয়ার হাউস হয়ে গিয়েছিল। তো আমি বলতে পারি এটা এটা এইভাবে চিন্তা করার জন্য আমার একটা প্রস্তুতি ছিল এই ধরনের চিন্তা আমার মাথায় ছিল এবং এটা এই জন্য এটা তো কাকতালীয় না মানে এইভাবে আমি চিন্তা করছিলাম সুযোগটা যখন আসলো আমি এটার কানেকটিভিটিটা বুঝতে পারছিলাম এবং যার ফলে একটা আপাত দৃষ্টিতে যেটাকে মনে হয় যে একটা ভেরি এক্সাইটিং ডিসকভারি কিন্তু এটা এক ধরনের সহজভাবে আমার সেই সময়কার যে চিন্তাধারা ছিল এটার কারণে সম্ভব হয়েছিল।
1: ধন্যবাদ নাবেদ ভাই। তাহলে আমি বুঝতে পারলাম যে আপনার যে ব্যাকগ্রাউন্ড এজ এ কেমিস্ট অর্গানিক কেমিস্ট্রি আপনি পড়াশোনা করছেন তারপরে আপনি জেনেটিক্স এর কাজ করেছেন এই সমস্ত যে আপনার যে প্রিভিয়াস যে নলেজ বেস ছিল সবই কাজে লেগেছে এবং যে বর্তমান যুগের যে জিন সিকোয়েন্সিং বলেন বা মেশিন লার্নিং বলেন এই পদ্ধতিগুলো সবকিছু একসাথে এসে এই পার্টিকুলার যে আইসোলেট ফাঙ্গাল আইসোলেট যেটাকে আপনি আইডেন্টিফাই করেছেন এটা আইডেন্টিফাই করাটা সহজ হয়েছে। আমার প্রশ্ন হলো আপনারা যখন একটা ফাঙ্গাল আইসোলেট পেলেন হ্যাঁ তারপরের পদক্ষেপটা কি ছিল তখন এটাকে আপনারা কিভাবে মাঠে নিয়ে গেলেন বা আপনারা কি পরীক্ষা করলেন কি দেখলেন?
0: প্রথমে আমি বলি যে সিকোয়েন্সিং এর সময় অস্ট্রেলিয়ান জিনোম রিসার্চ ফেসিলিটি এজিআরএফ অস্ট্রেলিয়ার যে প্রাইমারি জিনোম রিসার্চ ফেসিলিটি তারা সমস্ত সিকোয়েন্সিং করেছে এবং তারা আমার এই এই কাজকে একটা স্পেশাল স্টোরি হিসাবে তারা তাদের ম্যাগাজিনে পাবলিসাইজ করেছিল যে ইটস এ বিগ এক্সাম্পল অফ ডিএনএ সিকোয়েন্সিং। তো এখন ব্যাপার হলো যে এটা আমরা এটা নিয়ে আমরা কি করবো এটাই তো প্রশ্ন এটাকে আমরা কি তো এটা তো এখন সিউইড অ্যাসপারাগোপসিস এত বেশি করতে লাগবে না যেহেতু একটা মাইক্রোব সিউইড এর চেয়েও ভালো করতে পারে এটা বিশাল বিশাল ব্যাচ বানিয়ে এটা এক ধরনের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে প্রচুর পরিমাণে এই এটা বানাতে হবে যেটা একটা কার্বোলারিয়া বলে একটা ফাঙ্গাস আছে এটার একটা স্পিসিস এবং প্রকৃতি যেমন একটা প্লেটারে করে আমাদেরকে একটা গিফট দিয়েছে কারণ অসংখ্য কার্বোলারিয়া আমরা অ্যাসিমেট করেছি কিন্তু একটা কার্বোলারিয়াই এই সিউইডের চেয়ে বেশি এফিকেসি এবং ভেরি পাওয়ারফুল এবং কমার্শিয়ালি ভেরি ইউজফুল এটা আমরা কোনো জিএমও করি নাই নিজেরা কিছুই করি নাই প্রকৃতির থেকে পেয়েছি এবং আমাদের সিএসআর যে ব্রিলিয়ান্ট টিম আছে তাদের সহযোগিতায় আমরা এটা একটা ভ্যালিডেশন করতে পেরেছি আমরা তিনটা প্যাটেন্ট পেয়েছি রোম বলে আলাদা একটা কোম্পানি হয়েছে তো এখন এটা তো স্টার্ট আপ মডেলে হয়েছে একটা একটা ভ্যালিডেশন হয়েছে প্রুফ অফ কনসেপ্ট হয়েছে এখন আমরা ফান্ড রেজ করছি আমরা ইনভেস্টরদের কাছে গিয়ে বলছি যে দেখো এটা টাকা দাও। তো বাংলাদেশের মতো একটা দেশ আপনি বুঝতেই পারেন যে আমরা 1.5 বিলিয়ন যদি অর্ধেক মিথেনও আমরা কাজ থেকে সরিয়ে দিই দিস ইজ ওয়ার্থ 1.5 মিলিয়ন ডলার কার্বন ক্রেডিট মানি আর এই কোম্পানিটার জন্য আমরা যে ফান্ডিংটা চাচ্ছি এখন ইস অ্যাবাউট 8 মিলিয়ন ডলার। তো আমি যেহেতু বাংলাদেশের মানুষ এবং এটা যেহেতু আমার নিজের ডিসকভারি যদি আমি এই কোম্পানিকে এটা রাইট অফ করে দিয়েছি কিন্তু আমি চাচ্ছি যে বাংলাদেশ এটা অন করুক বাংলাদেশ অন্তত অন করার একটা সম্ভাবনা তৈরি হোক। সো বাংলাদেশের সরকারকে আমি বলেছি আমাদের লাইফ স্টক অ্যাডভাইজারকে বলেছি ভিডা কনফারেন্সের সময় বলেছি এবং 14 তারিখ এই এই মে মাসের লাইফ স্টকের যে অ্যাডভাইজার ফরিদ আক্তার উনি অনেক ডাইনামিক একজন মানুষ টেকনোলজি বুঝেন ওনার সমস্ত সহকর্মী যারা বিএলআরআই লাইফ স্টক রিসার্চ ইনস্টিটিউটের সহকর্মীদেরকে নিয়ে আমার সাথে দেখা করবেন। তো আমি চাচ্ছি যে এবং আমি এক ধরনের রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি যে বাংলাদেশ এই টেকনোলজিটা কিভাবে গ্রহণ করতে পারে।
1: তো এটা তো খুবই একটা আশাপ্রদ খবর যেহেতু আপনি বাংলাদেশের সন্তান এবং এটা আপনার এই ডিসকভারি বাংলাদেশ যদি এই উদ্ভাবনটাকে গ্রহণ করে এবং আমাদের খামারিরা যদি এই ফিড অ্যাডিটিভ হিসেবে এই ফাঙ্গাসকে ব্যবহার করে তাদের মিথেন কমাতে পারে এটা নিঃসন্দেহে একটা যুগান্তকারী কাজ হবে। আমার প্রশ্ন হল যেহেতু আপনারা এই কাজগুলি যখন করেছেন বিদেশের মাটিতে অনেক উন্নত টেকনোলজি ইউজ করেছেন আপনারা বিদেশের আইসোলেট করার জন্য যেটা এখন আইসোলেট হয়ে গেছে এর পরবর্তী পর্যায়ে এটাকে যখন ফিড হিসেবে তৈরি করা হবে বা কমার্শিয়ালি তৈরি করা হবে এটাকে আমাদের বাংলাদেশের মাটিতে বা বাংলাদেশের যে প্রযুক্তি আমাদের আছে এটাতে তৈরি করা যাবে?
0: অবশ্যই বাংলাদেশে এটা তো একটা অর্ডিনারি মানে ফাঙ্গাল গ্রোথ মিডিয়া লাগবে এবং একটা বড় বড় ব্যাচে এটা গ্রো হবে তারপর তারপরে যে যে মেটেরিয়াল গুলা হবে অনেকটা ভেজেমাইটের মতো, আমরা অস্ট্রেলিয়াতে যে ভেজেমাইটের এক ধরনের কনসেন্ট্রেট, সেই কনসেন্ট্রেটটা একটা ফিড হিসাবে তাদেরকে এই মুহূর্তে ভেটেনারি ব্যাপার আছে, চিকেন ক্যাটলের ফিড আছে তাই না, খামারিরা গিয়ে ফিড কিনে, ওইরকম একটা ফিড হবে। আর এইটাই মিথিংটা কমে গেছে, এটা ক্যাটলে যখন দেখানো হবে তখন বিভিন্ন অডিটিং ফার্ম বেড়া গোল্ড স্ট্যান্ডার্ড এগুলো আছে, এরা এসে আমাদেরকে মিথিং নির্গত হওয়া যে কমে গেছে ওটা দেখাবে, এবং এটার ফলে আমরা কার্বন ক্রেডিট মানিটা পেতে পারি। এখানে একটা কথা বলা দরকার যে অনেক মানুষ বিফ খাচ্ছে না এই কারণে যে বিফটা ক্লাইমেট গ্রিন হাউস গ্যাস তৈরি করছে। তো বিফ কিভাবে গ্রিন হাউস গ্যাস তৈরি করছে? বাই মিথেন। তো যখন আপনি সারা পৃথিবীতে একজন ক্যাটল যারা প্রডিউস করে, যেমন ম্যাকডোনাল্ডস, ম্যাকডোনাল্ডস অনেক বার্গার খাওয়াচ্ছে, অনেক মানুষ বার্গার খাচ্ছে না কারণ তারা দে ওয়ান্ট টু বি গুড টু দ্য আর্থ। তো তারা যখন জানবে যে ম্যাকডোনাল্ডের যে বার্গারের মিট ব্যবহার করে এদের ক্যাটলে কোনো মিথেন নির্গত হয় না, তখন তো মানুষ কাইন্ড অফ নেট জিরোর দিকে যাবে এবং ওইটা খেতে চাইবে। কাজে এটার কারণে যারা নট অনলি ক্যাটল ম্যানুফ্যাকচারার বা ফাস্ট ফুড ম্যানুফ্যাকচারার, এরা অনেকেই এই টেকনোলজিকে সাপোর্ট করবে বিকজ অব দেয়ার কমিটমেন্ট টু নেট জিরো। সো দিস ইজ এ মনিটাইজিং পাথওয়ে, যেটা আর একটু পরিষ্কার করে বলা উচিত যে ফুড ইন্ডাস্ট্রি এটা থেকে বেনিফিট করবে।
1: তবে ভাই আমি যেটা বুঝতে পারলাম যে এই ডিসকোভারিটা একটা বিশাল ডিসকোভারি, কারণ মিথেনের মতো এত হাইলি পোটেন্ট একটা গ্রিন হাউস গ্যাসকে কন্ট্রোল করার জন্য বা মিটিগেট করার জন্য আপনারা একটা টেকনোলজি আবিষ্কার করেছেন। আর আমরা আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে বললেন, কিন্তু বাংলাদেশ তো আসলে এই বিজ্ঞানিক পিকচার আসলে খুব স্মল একটা পার্টিতে করে, যেমন আমাদের যে টোটাল গ্রিন হাউস গ্যাস ইমিশন পার্টিকুলার মিথেন এটা টোটাল গ্লোবাল কন্টেক্সট মাত্র 1%। আর আপনি আগে বললেন যে ইন্ডিয়ার কন্টেক্সট বললে এটা 10-15%। তো এই যে গ্লোবাল কন্টেক্সটে ধরেন যারা বড় প্লেয়ার, ধরুন চায়না আছে, ইউনাইটেড স্টেটস আছে, যারা বড় বড় মানে দেশ এবং প্রচুর গ্রিন হাউস উৎপাদন করছে, মিথেন উৎপাদন করছে, সেসব দেশে আপনি এই প্রযুক্তিকে নিয়ে যাওয়ার ব্যাপারে আপনার কি চিন্তা ভাবনা করছেন?
0: অবশ্যই। তো ক্যাটল মিথেন আমরা যদি একটু ফোকাস করি যে মিথেন কামিং ফ্রম ক্যাটল, এটা আমাদের সাবজেক্ট ম্যাটার। তো এটা বাংলাদেশ করছে 1%, ইন্ডিয়া করছে 13%, তারপরে যে বিগ ক্যাটল প্রডিউসিং কান্ট্রি যেগুলো USA, চায়না এবং ব্রাজিল, তারা ওইরকম একটা ভেরি হাই লেভেলে মানে অস্ট্রেলিয়া থেকেও বা অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া থেকে অনেক বেশি করছে। তো ওই সমস্ত দেশে প্রত্যেকটা ক্যাটলই আসলে আমাদের টার্গেট, এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক বলতে পারেন, ইউনিভার্সাল ম্যাটেরিয়াল। যেখানে একটা গরু আছে সেখানে এই ফিডটা খাওয়া দরকার, যাতে গরুটা মিথেন নির্গত না করতে পারে, কারণ মিথেন নির্গত করে গরুর কোন লাভ হচ্ছে না, এটা এক ধরনের বাই প্রোডাক্ট গরুর মেটাবলিজম, বা মিটের উপরে এটা কোনো ইম্প্যাক্ট পড়বে না। অন দ্য আদার হ্যান্ড এটা একটা টক্সিক জিনিস, এনভায়রনমেন্টের জন্য টক্সিক রিলিজ করছে। তো আমি এই ধরনের একটা ইউনিভার্সালিজম যেটা সায়েন্সের একটা অংশ আমি দেখতে পাই। এখন কথা হচ্ছে আমরা কি করে এই গরুর মালিককে প্রত্যেককে আমরা এই ট্যাবলেটটা দিয়ে দেবো, ঠিক যেভাবে অ্যান্টিবায়োটিক বা ভিটামিন প্রত্যেকটা মানুষই খাচ্ছে, সামহাও সিস্টেম থেকে পেয়ে যাচ্ছে, ফার্মেসি থেকে পেয়ে যাচ্ছে। আমি একটা সিস্টেম দেখতে পাচ্ছি যে পৃথিবীর প্রত্যেকটা গরুর জন্য এই যে মিথেন রিমুভেল যে ট্যাবলেট যেটা এটা অ্যাভেলেবল থাকবে, এবং এটা কিভাবে থাকবে এটা নিয়ে প্রত্যেক দেশের জন্য আলাদা, যেমন সোশ্যালিস্ট টাইপের প্ল্যান ইকোনমি চায়নার মতো দেশে একরকম হবে, USA তে আরেকরকম হবে, ইনসেন্টিভ গুলা ক্লাইমেটের মানি থেকে আসবে, কিছুটা কনজিউমারের যে প্রেফারেন্স ফর মিট, যারা মিট থেকে সরে যাচ্ছে বিকজ দে ওয়ান্ট টু বি বেনিফিশিয়াল টু দে আর্থ, তারা সাবসিডাইজ করবে, হয়তো বার্গারের প্রাইস থেকে একটা সাবসিডি আসবে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই এই যে অফসেটের টাকাটা, মিথেন অফসেট যদি বলতে পারেন, সেটা নিয়ে একটা বিরাট ইন্ডাস্ট্রি অলমোস্ট গ্রো করতেছে, উইচ ইজ দি অফসেট ইন্ডাস্ট্রি। অনেকে বলে ইনসেট, অনেকে বলে অফসেট, বিভিন্ন ডিভাইস। তো এইগুলো আমার জন্য, আমি কাইন্ড অফ এ স্টুডেন্ট অফ দ্য কার্বন অফসেট সিনারিও, এটা আমিও লেখাপড়া করছি এবং অফসেট করার জন্য আলাদা করে স্টার্ট আপ কোম্পানি হচ্ছে। আমি ঢাকায় যে বিদা কনফারেন্স হলো সেখানে এগুলো বলার চেষ্টা করেছি, কারণ দিস কনসেপ্ট ইজ কমপ্লিটলি আননোন ইন বাংলাদেশ এট দ্য মোমেন্ট। এবং লাইফ স্টকের অ্যাডভাইজার যেমন সময় দিয়েছেন, ওনাকে বলবো, আমরা বিভিন্ন প্রবন্ধ লিখছি, আপনাকেও আমি আলাপ করেছি একটা প্রবন্ধ লেখার জন্য। এইভাবে আমাদের একটা ন্যারেটিভ বা সোশ্যাল ডিসকোর্স এটাকে কেন্দ্র করে এই ভাইটাল ক্লাইমেট মিটিগেশনকে কেন্দ্র করে আমাদের একটা সোশ্যাল ডায়ালগ ডিসকোর্স এটা খুব দরকার।
1: অবশ্যই এ ব্যাপারে জনমত সৃষ্টি করতে হবে, জন সচেতনতা সৃষ্টি করতে হবে এবং মানুষ যেন বুঝতে পারে যে একচুয়ালি সমস্যাটা কোথায় এবং সমস্যার সমাধানটা কোথায়, এবং এই দুটাকে যদি আমরা একত্রিত করতে পারি তাহলে আমরা দেখতে পাবো যে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার হবে এই মিথেন গ্যাস কমিয়ে ফেলার জন্য। কারণ মিথেন গ্যাসের মেইন সোর্স কিন্তু এই ক্যাটল ইন্ডাস্ট্রি, সুতরাং এই ক্যাটল ইন্ডাস্ট্রির যে মিথেন গ্যাসের এমিশন এটা যদি আমরা মিটিগেট করতে পারি তাহলে এটা একটা বিশাল ব্যাপার হবে। এবং এ ব্যাপারে আপনি অগ্রণী ভূমিকা রেখেছেন এবং এখনো রেখে যাচ্ছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আশা করব যে আপনার এই নতুন প্রযুক্তি বা উদ্ভাবন এটাই বলেন, হ্যাঁ, এটা যেন আরো সামনের দিকে এগিয়ে যায় এবং আমরা যেন সামনের দিনে একটা নতুন এবং সবুজ পৃথিবী করতে পারি। আপনাকে বাংলা রেডিওর শ্রোতাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
0: আমরা যেটা করেছি যে ক্লাইমেট চেঞ্জটাকে প্রতিহত করার টেকনোলজির মাধ্যমে এটাকে বলে মিটিগেশন। তো আমি সবসময় বলি যে বাংলাদেশ ক্লাইমেটের সমস্যা তৈরি করছে না পৃথিবীতে বিগ স্কেলে, মাত্র 1% করছে। But we did not create the problem, but we can be still part of the solution. Because আমি বাংলাদেশকে একটা আইডিয়ার জায়গা, একটা কনসেপ্টের জায়গা, একটা নতুন ডিসকভারির জায়গা হিসেবে দেখতে চাই। সেই জন্য আমি প্রত্যেক বাংলাদেশিকে বলবো যে ইনস্টেড অফ থিঙ্কিং লাইক এ ভিকটিম, থিঙ্ক লাইক এন ইনোভেটিং পার্সন হু হ্যাজ সামথিং টু অফার। ইভেন ইফ উই ডিড নট ক্রিয়েট দ্য প্রবলেম, we can still solve the problem as responsible citizens.
1: অবশ্যই, মানে শুধু আমরা তো এতদিন শুধু সমস্যার কথাই বলেছি, এবার আপনি একটু সমাধান নিয়ে এসেছেন এবং এটা একটা বিশাল ব্যাপার। এবং সমাধানটা এসেছে আমাদের কাছ থেকে, মানে আমাদের বাংলাদেশের কাছ থেকে, যেটা মানে সারা বিশ্বের জন্যই একটা মডেল হতে পারে। অনেক ধন্যবাদ জাভেদ ভাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আগামীতে আবার আপনার সাথে কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে। তো আজকের মতো আমাদের এই প্রোগ্রামটা এখানে শেষ হচ্ছে।
0: ধন্যবাদ।

আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল bangladeshradio@gmail.com। এছাড়া আপনারা বাংলা রেডিওকে টুইটার এবং ফেসবুকেও অনুসরণ করতে পারেন। আপনারা যদি আমাদের ফেসবুক কিংবা টুইটার গ্রুপে যোগ দেন, আমরাই আপনাদের সপ্তাহের বিবরণ পাঠাতে পারি। আমাদের প্রচারিত সব অনুষ্ঠানের রেকর্ডিং bangladeshradio.org.au এই ওয়েবসাইটে এবং বাংলা রেডিও ক্যানবেরা ইউটিউব চ্যানেলে যখন ইচ্ছে শোনার জন্য সংরক্ষণ করা হয়। আপনারা চাইলে আমাদের তৈরি বাংলা রেডিও ক্যানবেরা ফ্রি লিসন অ্যাপ দিয়েও আপনার মোবাইল ডিভাইসে আমাদের সব পুরনো অনুষ্ঠানগুলো শুনতে পাবেন। বিস্তারিত ওয়েবসাইটে দেয়া আছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।